0: وَيُنَزِّلُ الْغَيْثَ
1: وَيُنَزِّلُ الْغَيْثَ
0: وَيَعْلَمُ مَا فِي الْأَرْحَامِ
1: وَيَعْلَمُ